0: से मुर्गी पालेगी, बच्चे काली बिल्ली के, अब से मुर्गी पालेगी बच्चे काली बिल्ली के, लड़ना भिड़ना बात बुरी कहे से आने दिल्ली के, क्यों वो गोली खाए पाए जो लड्डू तिल्ली के, चली लड़ाई भारी रे टल टलम टम टलम चल, चली ये फौज हमारी रे चल चलम चल चलम चल।
1: You are.
2: Ujala Radio Headlines. Minister Van Veldhoven wil statiegeld verplicht maken op alle plastic zuivel en sapflessen tot 3 liter. Een man is vrijdagavond verdronken in de Waal bij Tiel. Hulpdiensten begonnen met een zoekactie. Later werd het levenloze lichaam uit het water gehaald. Israël en Libanon hebben tijdens gesprekken in Washington overeenstemming bereikt over een nieuwe raamovereenkomst. En een Belgisch man is vrijgesproken van rijden onder invloed, omdat zijn lichaam zelf alcohol aanmaakt. En tot zover de headlines op Ujala Radio.